0: এইটা তো ভারি ভালো কথা, সরকার আমার দুঃখ বুঝিছন্তি।
1: মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা, 3 কোটির অধিক ওড়িশাবাসীকে মিলুছে অতিরিক্ত খাদ্য সুরক্ষা। ওড়িশা সরকার আপনার সুখ দুঃখ সাথী।
2: এই গীতটি শুনছন্তি চলচ্চিত্র চাতিরে, লিখিছি তৌরি নারু, কণ্ঠশিল্পী ইরা মহান্তি এবং মলয় মিশ্রা।

0: সবুজই বন নীল আকাশে, ঝটকায় তা জ্যোতির প্রকাশে।
1: শ্রোতা বন্ধু, আজি যাহার কণ্ঠ এতে সুন্দর আপনার শুনে পাচ্ছেন, সঙ্গীতকে ভাল পাঁতি, সঙ্গীতরে বঞ্চান্তি, আর সঙ্গীতকে ভাবিছন্তি জীবন। আসুন।

0: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাইঁ সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
1: সত্যি যাহা বর্ষ বর্ষ নুহে বর পিঢ়ি পাই রহি থাকে চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় বদুয়া চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কন্ক্রিট চয়েস
2: মা মা দেখন্তু এত রাশন কার্ড রে কত চাউল মিলিছি
3: আরে বহু এত চাউল কোঠু আইলু কিলা
2: কি আউ দব মা আম সরকার দেইছন্তি মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা আরম্ভ হইছি পরা এবে আমাকু মুন্ড পিছ 5 কিলো নহ 10 কিলো চাউল সম্পূর্ণ মাগণারে মিলুরি
3: আরে বা এইটা তো ভারি ভালো কথা সরকার আম দুঃখ বুঝিছন্তি
4: মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা 3 কোটি রু অধিক ওড়িশাবাসীঙ্কু মিছি অতিরিক্ত খাদ্য সুরক্ষা ওড়িশা সরকার আপনঙ্ক সুখ দুঃখর সাথী

0: clash today. Sindhu will face top seed Akane Yamaguchi of Japan in the semi-final tomorrow morning. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী ব্রহ্মপুর সময় বর্তমান রাতে 11:10। শুণন্তু আসন্তাকালি আম কেন্দ্র দ্বারা প্রসার হওয়ার থাকা বিভিন্ন কার্যক্রমর সূচনা। সকাল 6:10 শুণবে ভক্তিগীতর কার্যক্রম সঙ্গীতাঞ্জলি। সকাল 7:25 এবং সকাল 8:30 শুণবে দুটি পুরোনা ওড়িয়া কথাচিত্রর গীত। সকাল 7:40 শুণবে কিছু ভক্তিগীত। সকাল 8:45 এবং দিন 11:30 শুণবে কিছু সুগম সঙ্গীত। দিন 10:00 শুণবে ওড়িয়া ও হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম গীতাঞ্জলি। দিন 11:00 শুণবে কিছু লোকগীত। শ্রোতাবন্ধু, এহাদিলা আসন্তাকালি আম কেন্দ্র দ্বারা প্রসার হওয়ার থাকা বিভিন্ন কার্যক্রমর সূচনা। আকাশবাণী ব্রহ্মপুর সময় বর্তমান রাতে 11:36। এইটি শেষ করছু আজর সান্ধ্য অধিবেশন। পুঁ থে আমি আপনার স্বাগত জনাইব আসন্তাকালি আমার প্রাতঃ অধিবেশনক সকাল 5:53। সেতবে যা বিদায় নেছু। শুভরাত্রি। জয় জগন্নাথ। জয় হিন্দ।